0: ফোনিন লগ্রাস
1: নমস্কার দাদা মিরমিরি কোরাছে আপনি জেলা কোরিয়া ছত্তিশগড় এর ইন্দ্রবান সিং বলত না
0: হ্যাঁ ইন্দ্রবান দাদা সাঙ্গা না আজি কোন গীত কে শুন তো কাজে ফোন লাগালাস না
1: দাদা গীত শুনু দাদা ইহাতে খুব জবরদস্ত করেছে কাল পানি গিরিল সে আজ উমস গরমি বড় গেছে দাদা আজ মে মমতা চন্দ্রাকার আওয়াজ নি কি শুনু কুজি ছত্তিশগড়ি গীত সুনা দিয়া পন্তরা
0: হ্যাঁ ঠিক আছে ইন্দ্রবান দাদা তুমি মন করলো গীত কে শোনাও সে না শোনাতে হবে